0: गल्सुरमा यहाँहरूले सुन्दै हुनुहुन्थ्यो यी गीतहरू भने पहिलो गीत थियो फिल्म रामपुरका लक्ष्मणबाट अनि दोस्रो फिल्म अजनबीबाट यहाँहरूले सुन्दै हुनुहुन्थ्यो। यहाँहरू जुडिरहनु भएको छ आकाशवाणीको खरसाङ केन्द्रसित। त अब केही क्षणमा यस केन्द्रबाट रिले गरी सुनाइरहेछौ आकाशवाणी कोलकाता केन्द्रको बंगला समाचार।
1: आकाशवाणी कोलकाता खबर পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। নতুন দিল্লিতে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীদের দুদিনের বৈঠক শুরু হবে। সরকার দেশের অভ্যন্তরীণ সরবরাহ বৃদ্ধি ও দাম নিয়ন্ত্রণে রাখতে 2026 সেপ্টেম্বর বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি এই পাঁচ দেশ সফর শুরু করবেন। অনুমতি ছাড়া এখন থেকে গরু, বলদ ইত্যাদি পশু নিধন করা যাবে না বলে পশ্চিমবঙ্গ সরকার নির্দেশিকা জারি করেছে। রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হবে। উত্তরপ্রদেশে প্রবল ধূলিঝড় এবং ভারী বৃষ্টিতে অন্তত 60 জনের মৃত্যু। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীদের দুদিনের বৈঠক শুরু হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বৈঠকে সভাপতিত্ব করবেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা ছাড়াও সদস্য ও অংশীদার দেশগুলির প্রতিনিধি দলের প্রধানরা সেখানে উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তাঁরা সাক্ষাৎ করবেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা আজ বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে মতবিনিময় করবেন। দ্বিতীয় দিনে আগামীকাল সদস্য এবং অংশীদার দেশগুলি ব্রিক্স @20 স্থিতিশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং সুস্থায়ী পদক্ষেপ শীর্ষক বিশেষ অধিবেশনে যোগ দেবেন। আন্তর্জাতিক প্রশাসনিক এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কার নিয়েও থাকছে একটি বিশেষ অধিবেশন। উল্লেখ্য, 2025-26 সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ সভার 80তম অধিবেশনে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের শেষ বৈঠক অনুষ্ঠিত হয়। সরকার দেশে অভ্যন্তরীণ সরবরাহ বৃদ্ধি ও দাম নিয়ন্ত্রণে রাখতে 2026 সেপ্টেম্বর বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। যদিও ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রে ট্যারিফ রেট কোটা এবং কান্ট্রি স্পেসিফিক কোটা, অ্যাডভান্সড অথরাইজেশন স্কিম এবং অন্য দেশে খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে সরকারের বিশেষ চুক্তির ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। সরকারের বাণিজ্য ও উদ্যোগ মন্ত্রকের অধীন বিদেশ বাণিজ্য মহানির্দেশালয় DGFT নির্দেশিকা জারি করে রপ্তানি নীতিতে এই পরিবর্তন এনেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল পাঁচ দেশ সফর শুরু করছেন। সফরের প্রথম পর্যায়ে তিনি যাবেন আবুধাবি, এরপর নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন তিনি। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পশ্চিম বিষয়ক সচিব সিবি জর্জ জানিয়েছেন, আবুধাবি সফরকালে শ্রী মোদী সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করবেন। জ্বালানি নিরাপত্তা, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে দুই নেতা কথা বলবেন। পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহীতে বসবাসকারী 40 লক্ষ প্রবাসী ভারতীয়র কল্যাণে গৃহীত পদক্ষেপ নিয়েও মতবিনিময় করবেন তারা। পশ্চিম এশিয়ায় উদ্ভূত ভূরাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে বিশ্বে তেলের বাজারে তৈরি হওয়া সংকটের মোকাবিলায় ভারত তেল সরবরাহের দিকে নজর দিচ্ছে, ফলে দুই দেশের মধ্যে আলোচনায় এই বিষয়টি গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।
2: Prime Minister will begin his visit from the UAE on 15 May, where he will meet the President of the UAE, His Highness Sheikh Mohammed bin Zayed Al Nahyan, and exchange views on bilateral relations, in particular energy cooperation, as well as regional and international issues of mutual interest. During the visit, both the leaders will discuss avenues to further deepen our bilateral ties in areas including trade, investment, energy, technology, culture, and people-to-people connect.
1: প্রধানমন্ত্রী আগামীকালই নেদারল্যান্ডস যাবেন। 2017 সালের পর এটি হবে তাঁর সেদেশে দ্বিতীয় সফর। সেখানে তিনি রাজা উইলেম আলেকজান্ডার ও রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদেশের প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় যোগ দেবেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী আগামী রোববার সুইডেনের গোথেনবার্গে পৌঁছবেন। সুইডিশ প্রধানমন্ত্রী

উলফ ক্রিস্টারসনের সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, গ্রিন ট্রানজিশন এবং স্টার্টআপের মতো বিষয়গুলি নিয়ে বিশদে আলোচনা হবে। সফরের চতুর্থ পর্যায়ে সোমবার প্রধানমন্ত্রী নরওয়ে যাবেন। সেখানে তিনি রাজা পঞ্চম হারাল্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং ভারত নরওয়ে ব্যবসা ও গবেষণা সম্মেলনে ভাষণ দেবেন। মঙ্গলবার নরওয়েতে আয়োজিত হবে তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলন। সফরের শেষ পর্যায়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী ইতালিতে প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েস। দেশে খেলনা শিল্পের প্রসার নিয়ে ভারত টয়েস অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রিজেশ রানিলাওয়ালার সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকারি অনুমতি ছাড়া এখন থেকে গরু, বলদ, ষাঁড়, মোষ বা বাছুর নিধন করা যাবে না বলে নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন 1950 কার্যকর করতে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের তরফে এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেখানে বলা হয়েছে, শুধুমাত্র পুরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সরকারি পশু চিকিৎসক যৌথভাবে লিখিত সম্মতি দিলে সংশ্লিষ্ট পশু নিধনের উপযুক্ত বলে শংসাপত্র দেওয়া যেতে পারে। তবে পশুটির বয়স 14 বছরের বেশি হতে হবে এবং বার্ধক্য, আঘাত, বিকৃতি কিংবা দুরারোগ্য ব্যাধির কারণে সে স্থায়ীভাবে কাজ করতে অক্ষম হলে নিধনের অনুমতি মিলবে। শংসাপত্র থাকলেও প্রকাশ্য স্থানে বা রাস্তার ধারে পশু বলি দেওয়া যাবে না। পৌরসভার কসাইখানা বা প্রশাসন অনুমোদিত নির্দিষ্ট কসাইখানাতেই তা করা যাবে। কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকার অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। কৃষি বিপণন দপ্তরের তরফে গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আলু, পেঁয়াজ, শাকসবজি, ফলমূল, খাদ্যশস্য, তৈলবীজ সহ সব ধরনের কৃষিপণ্য এবং অত্যাবশ্যক সামগ্রীর আন্তঃরাজ্য পরিবহনে আর কোনো বাধা থাকবে না। জেলা প্রশাসন, পুলিশ, পরিবহন দপ্তর সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে এই নির্দেশ যথাযথভাবে কার্যকর করতে বলা হয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং ব্যবসায়ীরা এর ফলে উপকৃত হবে, চাষিরা পণ্যের সঠিক মূল্য পাবেন। পশ্চিমবঙ্গে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হবে। সকাল 11টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার। আজই পরীক্ষার্থীদের মার্কশিট ও সার্টিফিকেট দেবে স্কুল। result.wb.gov.in, www.indiaresults.com ইত্যাদি ওয়েবসাইটে পরীক্ষার ফল জানা যাবে। দীর্ঘ জটিলতা কাটিয়ে কলকাতায় চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের বকেয়া কাজ আগামীকাল শুরু হচ্ছে। নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর মেট্রো লাইনে বাকি থাকা 366 মিটার অংশের নির্মাণ কাজের জন্য বাইপাসের কিছু অংশে দুদফায় নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। প্রথম দফায় আগামীকাল রাত 8টা থেকে 18 মে সকাল 8টা পর্যন্ত পশ্চিম দিকের একটি লেন এবং দ্বিতীয় দফায় 22 মে রাত 8টা থেকে 25 মে সকাল 8টা পর্যন্ত পূর্ব দিকের লেনে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হবে। উত্তরপ্রদেশে প্রবল ধূলিঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিতে অন্তত 60 জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি 17 জন প্রাণ হারিয়েছেন প্রয়াগরাজে। ভাদোহী জেলায় মৃত্যু হয়েছে 15 জনের, মির্জাপুরে 10, ফতেপুরে 9, বদায়ুনে 5 এবং বরেলি জেলায় 4 জন প্রাণ হারিয়েছেন। 100 জনের বেশি আহত মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। বেশিরভাগ প্রাণহানি হয়েছে বজ্রাহত হয়ে। ধূলিঝড় ও শিলাবৃষ্টিতে দেয়াল ধসে পড়ার কারণে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। আগামী 24 ঘন্টার মধ্যে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ পশ্চিম মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র এবং রাজস্থানের বেশ কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর আগামী 3 দিন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, কেরালা, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, তামিলনাড়ু, পুদুচেরি এবং করাইকলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। CBI এর ডিরেক্টর প্রবীণ সুদের কার্যকালের মেয়াদ আরও 1 বছর বাড়ানো হয়েছে। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর এই নির্দেশিকা জারি করে মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তের কথা জানিয়েছে। মণিপুরে জৌজান্তেক এবং লংসাই

নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে শিক্ষাঙ্গন থেকে। শিক্ষাঙ্গন থেকে অনুষ্ঠানে আজ আমরা শুনব পশ্চিম জটা যোগেন্দ্রপুর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয় থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। কলকাতা থেকে প্রায় 80 কিলোমিটার দক্ষিণে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর 2 নম্বর ব্লকের কঙ্কন দিঘি, এখানেই রয়েছে রাজা রাজচন্দ্র নির্মিত জটাযুদ্ধারী দেবাদিদেব মহাদেবের মন্দির জটার দে।

এই প্রত্যন্ত অঞ্চলে পাথরমুক্ত পলি আর কুলমাচ্ছন্ন পরিমণ্ডলে ধূসর অতীতের সেই দশম শতাব্দীতে আনুমানিক 975 খ্রিস্টাব্দে তৈরি এই জটার দেউল শতাব্দীর পর শতাব্দী ভূমির অবনমন, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, ঝড় ঝঞ্ঝা কাটিয়ে আজও দাঁড়িয়ে আছে অতীতে এক সমৃদ্ধ জনপদের সাক্ষী হয়ে।

আজও এখানে মেলা বসে, জনসমাগম আর ভক্ত সমাগমে গম গম করে মন্দির চত্বর, ভক্তবৃন্দের ভক্তি রসসিক্ত।

0: এই জটার দেউল খ্যাত পুণ্যভূমি জটা। আমরা হাজির হয়েছিলাম পশ্চিম জটা যোগেন্দ্রপুরে গত 2 জানুয়ারি থেকে 4 জানুয়ারি পশ্চিম জটা যোগেন্দ্রপুর নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ে প্লাটিনাম জয়ন্তী উদযাপিত হল বিশেষ উৎসাহ ও উদ্দীপনায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে। এই স্কুল প্রতিষ্ঠার ইতিহাস বিষয়ে বললেন স্কুলের প্রাক্তন ছাত্র তথা প্রাক্তন শিক্ষক গুরুদাস হালদার।
1: এই শিক্ষা প্রতিষ্ঠান 1942 সালে শুভারম্ভ হয়েছিল, আজ থেকে 82 বছর আগে। আর 1949 সালে সরকারি অনুমোদন পেয়েছিল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় হিসেবে, এবং 1966 সালে সরকারি অনুমোদন পেয়েছিল নিম্ন বুনিয়াদী বিদ্যালয় হিসেবে। আজ থেকে 82 বছর আগে এই এলাকা এত অনুন্নত ছিল, এই এলাকায় ছিল না ভালো রাস্তাঘাট, ছিল না বিশুদ্ধ পানীয় জল, ছিল না ন্যূনতম চিকিৎসা ব্যবস্থা, ছিল না সমাজের মানুষের বেঁচে থাকার ন্যূনতম সামাজিক পরিকাঠামো, ছিল না কোনো শিক্ষা প্রতিষ্ঠান, ছিল না বিজ্ঞানের কোনো আশীর্বাদ। অর্থাৎ আজ থেকে 82 বছর আগে যে প্রতিকূল পরিস্থিতির উপর দাঁড়িয়ে মূলত 3 জন ব্যক্তি সংকল্প করেছিলেন যে সামাজিক পরিবেশ যত প্রতিকূল থাকুক, আমরা এই প্রতিকূল সামাজিক পরিবেশের উপর দাঁড়িয়ে আমরা 3 জনে সংকল্প করছি এখানে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলব। সেই 3 জন ব্যক্তি ছিলেন যোগেন্দ্রনাথ কাঞ্জি মহাশয়, যার বাড়ি দক্ষিণ 24 পরগনার ফলতা থানার শহরা গ্রামে, আর 2 জন ছিলেন সাধুচরণ দে এবং কোকিল দে। এনাদের মূলত বাড়ি ছিল উড়িষ্যা লাগোয়া দাদন থানার সরসংখ্যা গ্রামে, যেখানে রাজা শশাঙ্ক এবং রাজমাতা এসেছিলেন, এবং ওই গ্রামবাসীদের আবেদনে নিয়ে সেখানে রাজমাতার নির্দেশে বিশাল এক পুষ্করিণী স্থাপন হয়েছিল। সেই সরসংখ্যা গ্রাম থেকে আর্থিক সংগতি লাভের প্রত্যাশায় মেদিনীপুর থেকে এই দক্ষিণ 24 পরগনাতে চলে আসেন, এবং প্রথমে গোদামতিড়াতে যান, এবং সেখান থেকে এই ফার্স্ট সেন্ট্রাল লাগোয়া পশ্চিম জটাতে স্থায়ী বাসিন্দা হিসেবে প্রতিষ্ঠিত হন। এবং এই যে সাধুচরণ দে, কোকিল দে এবং যোগেন্দ্রনাথ কাজী মহাশয়, 3 জনে পারস্পরিক বন্ধুত্ব স্থাপন করে 3 জনে সামাজিক প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে 3 জনে সংকল্প করেছিলেন যে আমরা এখানে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি গড়ে তুলব, এবং তারা স্থির করেছিলেন যে এই প্রতিষ্ঠান আমরা এমন ভাবে গড়ে তুলব, আমরা ভূমিদান করব, আমরা নিজেরা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করব, বাড়িতে শিক্ষক এনে আমরা তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে এই শিক্ষা প্রতিষ্ঠান চালাবো। এবং এই এলাকা তখন জনবসতি খুব একটা ছিল না, প্রত্যেক সাধারণ মানুষের বাড়িতে গিয়ে গিয়ে সাধারণ মানুষকে সমর্থন আদায় করে, তাদের সহযোগিতা আদায় করে আমরা এখানে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলব। তাদের সেই সংকল্পে নিরিখে 1941 সালে মাটির দেয়াল টিনে ছাউনি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে, এবং 1942 সাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানের শুভারম্ভ শুরু হয়। এবং সমাজ হিতৈষী, প্রতিষ্ঠান হিতৈষী, ওই 3 জনের জ্ঞান বিবেক বুদ্ধি বিবেচনা বোধ এবং চিন্তাধারা এত উন্নত ছিল। কেন উন্নত ছিল? শিক্ষা, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজ, এই 3টি জিনিসের উপর আমাদের এত স্বচ্ছ ধারণা ছিল, তাদের উপলব্ধি বোধ ছিল। প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান মানব সমাজের প্রাথমিক অক্ষর জ্ঞান, মানব সমাজের জ্ঞান বিবেক বুদ্ধি বিবেচনা বোধ, মানব সমাজের চেতনা বৃদ্ধির স্বর্গ সমর্পিত স্থান, তাদের উপলব্ধি বোধ ছিল। প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান মানব সমাজকে প্রকৃত শিক্ষা শিক্ষিত করে না, মানব সমাজকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে এবং তারা নিজেদের ভবিষ্যৎ তৈরি করার সুযোগ পায়। তাদের এমন স্বচ্ছ ধারণা ছিল, সেই ধারণা পোষণ করেছেন, শিক্ষা বলতে সেই জিনিসের চর্চা বা অনুশীলন বোঝায় যার সহায়তায় ইচ্ছা শক্তি, অনুভব শক্তি, বুদ্ধি বৃদ্ধির বিকাশের সাথে সাথে দৈহিক ও মানসিক বিকাশ ঘটে থাকে। তাদের মধ্যে এই উপলব্ধি বোধ ছিল যে শিক্ষা প্রতিষ্ঠান বলতে সেই জিনিসের অর্থ বোঝায় যার সহায়তায় ছাত্র ছাত্রীদের মধ্যে যে গুণাবলী, যে সম্ভাবনা সমূহ সুপ্ত অবস্থায় বিদ্যমান থাকে, সেই সুপ্ত গুণাবলী, সুপ্ত সম্ভাবনা সমূহের সার্বিক বিকাশ ঘটায় শিক্ষা প্রতিষ্ঠান প্রেরণার মাধ্যমে, শিক্ষাদান প্রক্রিয়ার মাধ্যমে। ওই যে 3 জন মানুষের এত শিক্ষা অনুরাগ, শিক্ষা সচেতন ছিলেন, আমরা প্রত্যাশা করতে পারি না এখনকার মানুষের মধ্যে তা আছে কিনা।
0: এতক্ষণ পশ্চিম জটা যোগেন্দ্রপুর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস সম্বন্ধে বললেন স্কুলের প্রাক্তন ছাত্র তথা প্রাক্তন শিক্ষক গুরুদাস হালদার মহাশয়। এখন আমরা একটি গান শুনে নেব রাজন্যা মিস্ত্রির কণ্ঠে।

ধন্যবাদ রাজন্যকে। আমরা গান শুনলাম রাজন্যা মিস্ত্রির কণ্ঠে। এখন আমাদের সঙ্গে পেয়েছি পশ্চিম জটা যোগেন্দ্রপুর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মনোরঞ্জন দে মহাশয়কে। শুনে নেব প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত।

0: যা কিছু উন্নয়নমূলক কাজকর্ম ঘটেছে এই স্কুলে সে বিষয়ে বর্তমান প্রধান শিক্ষক মনোরঞ্জন দে।
1: নমস্কার, আমরা পড়েছি এই স্কুলে, তো তখন মাটির দেওয়াল মানে টিনের ঘর, তো সবাই টিনের স্কুল বলতো। আমরা টিনের স্কুলে পড়েছি, সেখানে মাস্টারমশাই চটে বসতে হতো। তখন আমার প্রধান শিক্ষক ছিল তরণীচরণ মণ্ডল মহাশয়। তো সেইখান থেকে আজকের এই 2024 সালের 2 জানুয়ারি পর্যন্ত এখানে রাস্তাও ছিল না, আসাটাও খুব কষ্ট হতো। দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা আসতো বহু কষ্ট করে, কিন্তু বর্তমান এখানে আমি প্রধান শিক্ষক হিসাবে আছি, যেটা চোখে দেখার মতো যে এখানে রাস্তাঘাট গুলো ভালো হয়েছে, পানীয় জলের ব্যবস্থা হয়েছে। বিদ্যালয় সেই টিনের স্কুল আর নেই, কিন্তু এখন পাকার ঘর হয়েছে। শুধু স্কুলের দৈর্ঘ্য হচ্ছে 270 ফুট, এবং আমরা এখনো আমাদের কিছু অভাব আছে। 6টা ক্লাস হয় PP 1 2 3 4 5, তো আমাদের এখনো 2টো অ্যাডিশনাল ক্লাসরুম হলে ভালো হয়।
0: এখন 6টা ক্লাসের স্টুডেন্ট সংখ্যা কত?
1: স্টুডেন্ট সংখ্যা 133 আছে।
0: আর শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী?
1: শিক্ষক অশিক্ষক কর্মচারী আমাদের নেই, আমরা 3 জন পার্মানেন্ট শিক্ষক, 1 জন হচ্ছে পার্শ্ব শিক্ষিকা আছে। তো এই স্কুলে ডেভেলপমেন্ট বলতে, একটা সময় সেই টিনের চাল সেগুলো উঠে গিয়ে হলো, তৎকালীন এখানকার গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন ওয়াব আলী মোল্লা, তার সময়ে তিনি ইটের দেওয়াল দিয়ে এখানে মাস্টারমশাইরা এই বিদ্যালয়ের জমি থেকে অর্থ উপার্জন করে ইটের পাঁচা করে ইট পুড়িয়ে নিজেরা একটা ইট তৈরি করলেন। উনি দায়িত্ব নিয়ে পঞ্চায়েত থেকে
0: নিজেরাই ইট পুড়িয়ে তৈরি করলেন?
1: হ্যাঁ, নিজেরাই এখানে পাঁচা দিয়েছিলেন, লোক দিয়ে ইট কাটিয়ে যেটা হয় আর কি। এখন পগ মিলে আমরা ইট কিনি, কিন্তু তখন ওই বিষয় ছিল না, কয়লা দিয়ে পুড়িয়ে এখানে ইট তৈরি করে এখানে তৈরি করেছে। বহু কষ্ট করেছেন তারা।
0: সেই বিল্ডিং তো এখন
1: সেই বিল্ডিং নেই, কিন্তু সেই বিল্ডিং গুলো আমি দেখেছি, আমি পড়েছি সেখানে। কিন্তু সেগুলো চলে যাওয়ার পরে আস্তে আস্তে আমাদের সর্বশিক্ষা মিশন আসে, তার থেকে আমরা অ্যাডিশনাল ক্লাসরুম পাই, আমরা বিডিও অফিস দপ্তর থেকে আমাদের যে মিড ডে মিল চলে মিড ডে মিলের ডাইনিং হল পাই, আমাদের বালক বালিকা এবং টিচারদের জন্য আমরা আলাদা আলাদা বাথরুম পাই, এছাড়া আমরা 5টা এশিয়ার পাই, সংখ্যালঘু দপ্তর থেকে আমরা একটা বিল্ডিং ও পাই, এবং কিচেন রুমটা আমাদের ছিল না, আমাদের ইদানিং 2 লক্ষ টাকা স্যাংশন হয়েছে বিডিও অফিস থেকে, সেটাও আমাদের শুরু হবে এই অনুষ্ঠানের পর। এত ডেভেলপমেন্ট হয়েও কিছু ঘাটতি আছে, এখানকার ছাত্রছাত্রীরা রাজ্য চ্যাম্পিয়ন হয়েছে যোগায়, কিন্তু সেখানে মাঠ নেই, এত প্রত্যন্ত অঞ্চল সেখানে কিন্তু মাঠ নেই। খেলাধুলা ও শিক্ষার অঙ্গ সেটাও, তাহলে মাঠ থাকলে সেটা ভালো হয়। শিক্ষকেরও ঘাটতি আছে, তো এখানে ভালো ভালো ছাত্রছাত্রী যারা আছে তারা বিভিন্ন পুলিশের চাকরি করে, যারা 10 জন ছাত্র এখান থেকে, যারা শুধু ভারতের আর্মি দপ্তরে নয় তারা বিদেশে ইউনাইটেড নেশনেও চাকরি করছে, এবং এখানকার ছাত্রছাত্রীরা তারা বিডিও হয়েছে, এসডিও হয়েছে, এবং অনেক বিভিন্ন, আমি এখানকার ছাত্র হোক এই স্কুলের প্রধান শিক্ষক, অ্যাডভোকেটও হয়েছে, মানে উন্নয়ন তো আছেই।
0: সেই জন্য স্কুলে জায়গা কতটা আছে?
1: 10 বিঘা শালি জমি আছে, এবং খালপুকুর করে আরো 4 বিঘা, একদম 14 বিঘার মতো জায়গা আছে। সাইক্লোন সেন্টারও আছে
0: স্কুলে,
1: সিলের জমির উপরে, এবং সেটা আমরা অনেক বাধা বিপত্তি ছিল, সেটা বিডিও সাহেব তৎকালীন এই এলাকার সমস্ত মানুষজনকে নিয়ে বসে রেজুলেশন করে জমি দিই, তো সেদিন একটু বাধা ছিল, কিন্তু আজকের মানুষ বুঝতে পারছে যে এই সুন্দরবন এলাকাটা সাইক্লোন এলে এটা কত উপকারে লাগে, কত মানুষের কাজে লাগে, সেটা আজকের মানুষ উপলব্ধি করছে, এটাও আমাদের কাছে একটা বাড়তি পাওনা।
0: স্কুল থেকে বৃত্তি পেয়েছিল এরকম কারো কথা মনে পড়ে?
1: হ্যাঁ, বৃত্তি পেয়েছিল আমাদের এখানে চার্লস পেট্রিয়ট রায় বলে একজন ছিল, তিনি বৃত্তি পেয়েছিলেন, 2002 সম্ভবত বৃত্তি পেয়েছিল, এখন সেই বৃত্তির ব্যবস্থা নেই।
0: আপনাদের স্কুলটাকে নতুন করে কিংবা ভবিষ্যতে সাজানোর জন্য জায়গা তো অনেক আছে, মাঠের কথা বলছেন আর কিছু?
1: মাঠ চাই, একটা যোগা এবং জিমনাস্টিকের জন্য একটা ইনডোর গেমের ব্যবস্থা চাই, আর একটা করলে ভালো হয়, যেটা হচ্ছে আমাদের রানিং ওয়াটারটা নেই এখনো, যদিও আমাদের বিধায়ক সাহেব সেটা কথা দিয়েছেন দেবেন।
0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা পশ্চিম জটা যোগেন্দ্রপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে উন্নয়ন এবং সাফল্যের ইতিহাস শুনলাম স্কুলের প্রধান শিক্ষক মনোরঞ্জন দে মহাশয়ের কাছ থেকে, ধন্যবাদ।
2: পশ্চিম জটা যোগেন্দ্রপুর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে প্লাটিনাম জয়ন্তীর অনুষ্ঠান হচ্ছে, এখানে আমরা পেয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার DPSC চেয়ারম্যান, আপনার নামটা একটু বলবেন?
3: অজিত কুমার নায়ক।
2: এই যে একটা প্রত্যন্ত অঞ্চলে আপনারা অনুষ্ঠান করছেন, এটা কি আগে থেকে পরিকল্পনা করে হয়েছে?
3: অনুষ্ঠানটা একটা 75 বছর পূর্তি উপলক্ষে হচ্ছে, এটাই মানে বিদ্যালয় কর্তৃপক্ষ যারা আছেন, বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক আছেন, ভিলেজ এডুকেশন কমিটি যারা সদস্য আছেন, এটাই ভাবার যে কলকাতা থেকে বহু দূরে, শুধু তাই নয় একেবারে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা, দ্বীপ এলাকার শেষ প্রান্তে যে বিদ্যালয়, এই বিদ্যালয়

0: ছাত্র ছাত্রীর সংখ্যা প্রায় 140 থেকে 145 জন, এখানে শিক্ষকও রয়েছেন। এবং এই যে 75 বছর পূর্তি, এটা একটা আলাদা উন্মাদনা এনে দিয়েছে যে আমার এই প্রত্যন্ত এলাকায় 75 বছর আগে এখানকার অভিভাবক যারা ছিলেন, যারা এখানকার বাসিন্দা সুনাগরিক ছিলেন, তারা ভেবেছিলেন যে এই এলাকাকে এগিয়ে নিয়ে যেতে হলে একটা বিদ্যালয় দরকার, প্রাথমিক শিক্ষা যদি না থাকে তারা তার পরবর্তী শিক্ষা পরিধিতে যেতে পারবে না। এবং সেইটাকে মাথায় রেখে 75 বছর আগে যিনি জমি দান করেছিলেন, আজকের তিল তিল করে এত বড় ময়ূর হয়ে পরিণত হয়েছে এই প্রাথমিক বিদ্যালয়। এই অনুষ্ঠান গ্রামাঞ্চলের এই বিদ্যালয়, বিদ্যালয় কেন্দ্রিক অনুষ্ঠান, শিক্ষামূলক অনুষ্ঠানে ভর্তি, এখানে অন্য কোনো অনুষ্ঠানের কোনো ব্যাপার নেই। এবং আমরা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল প্রতিটি বিদ্যালয়ের ভালো মন্দ তাদের পাশে দাঁড়াই, আমরা সর্বতভাবে এই বিদ্যালয়ের পাশে আছি। এর পরিচালনগত কোনো অসুবিধা থাকে বা সমস্যা দেখা দেয় আমরা সেটা সুরাহা করব। এবং আপাত দৃষ্টিতে এই মুহূর্তে এই বিদ্যালয় রমরমিয়ে চলছে, এক কথায় বলবো। এই প্রত্যন্ত এলাকায় এত সুন্দর বিদ্যালয়, এত সুন্দর সাজানো গোছানো বিদ্যালয় খুবই কমই চোখে পড়ে।
1: ধন্যবাদ আপনাকে।
0: ধন্যবাদ।
2: নমস্কার, আমার নাম সুমনা গিরি। আজ আমার নিবেদন কবি শুভদাস গুপ্তের তুমিও বলবে। ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি? তুমিও বলবে, সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো। সবাই বলছে হীরের টুকরো এরা, কাগজে এদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ, এদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে যায় বুক। তবে কেন যেন তোমাকে বলছি, দেখি শুনি পাই ভয়, শুধু এত এত নম্বর পেলেই কি ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, ওর গান শুনে সবাই মুগ্ধ, হাততালি হরদম। ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারে ও টেনে টুনে, বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে। নাটকে ওর নেশা আছে খুব, পরের বিপদে ছোটে, পাড়ার তিন্নি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে। কিন্তু মেয়েটা খেলাধুলাতে 10 খানা গায় নামি, সত্যি বলতো? তুমিও বলবে, ওরা নয় কে কেউ দামি, চাই যে অনেক ইঞ্জিনিয়ার আরো ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী খেলুড়ি স্নেহময়ী সিস্টার। পরের দুঃখে কাতর যে মেয়ে মুক্তি করেছে কালো, কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট্ট দরমার বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছি কি, শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাঁটি। নমস্কার।
3: অনেক ধন্যবাদ সুমনা গিরি। শ্রোতা বন্ধুরা, এখন আমরা পেয়েছি এই স্কুলের শিক্ষিকা চন্দনা হালদার বাগ মহাশয়াকে, উনি এই স্কুলের যোগা শিক্ষিকা। আমরা শুনে নেব যোগা বিষয়ে এবং এই স্কুলের ছাত্র ছাত্রীদেরকে উনি কিভাবে ছোট ছোট ছেলে মেয়েদের যোগা করাচ্ছেন এবং যোগার সুফল সম্পর্কে।
4: যোগা শেখাচ্ছে বলতে স্কুলে ছোট ছোট বাচ্চা, ছোট ছোট বাচ্চার উপরে যেরকম ধরনের যোগাটা করানো দরকার, কারণ তাদেরকে তো জোর করে কিছু চাপিয়ে দেওয়া সম্ভব না, সেই হিসাবে এজ অনুযায়ী যোগাটা করাতে হয় আর
3: কি। কি যোগাগুলো করান?
4: যেমন ধরুন একদম ছোট বাচ্চাদেরকে পদ্মাসন, ভেকাসন, বজ্রাসন, যেগুলো করালে ওদের শারীরিক উন্নতি হবে সেই আসনগুলো করানো হয়।
3: কিভাবে বোঝান যে এগুলোর কি সুবিধে না, ওরা আপনি বলেন বলে করে?
4: না না না না, ওদেরকে বোঝাই যে এটা করো, এটা করলে তোমাদের পায়ের ব্যথা হবে না। যেমন বজ্রাসনটা করালে ওটা হজমেরও ভালো হয় এবং পায়ের ব্যথারও কমে, হাঁটতে অনেক দূর হেঁটে যেতে শক্তি যোগায়, এইভাবে ওদেরকে বোঝাই আর কি।
3: আর ওদের বাড়ির লোকদের কি বোঝান?
4: বাড়ির লোকদের বোঝাই যে আপনার বাচ্চা যদি এই যোগা করে থাকে তাহলে ওর পড়াশোনার প্রতি মনোযোগ আসবে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা গড়ে উঠবে।
3: যোগা বিষয়ে তাহলে বলুন, সাধারণের জন্য বলুন, অনেককে আমরা দেখেছি শহরে ছেলে মেয়েরা তারা ঘুম থেকে ওঠে 9টার সময় 10টার সময়, কোন সময়গুলো কিভাবে কোনটা করবে?
4: যোগাটা অ্যাকচুয়াল মানে খালি পেটেই করা ভালো, একদম সকালে করলে খুব ভালো হয়। খুব সকাল সকাল স্টুডেন্টদেরকে তুলে দিয়ে তাদেরকে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এবং কিছু আসন করালে তাদের শারীরিক সব দিক থেকেই ভালো হবে।
3: যোগা কি সব স্কুলে আছে না আপনাদের স্কুলেই আছে এই অঞ্চলে?
4: না, যোগা সব স্কুলে নেই। আমি যেহেতু যোগা জানি, যোগা করাই, সেই জন্য আমি আমার স্কুলের স্টুডেন্টদেরকে, সমস্ত স্টুডেন্টদেরকে করাই। এই তো গত বছর আমার দুটো স্টুডেন্ট রাজ্য স্তরে পার্টিসিপেট করে চ্যাম্পিয়ন হয়েছে, দুজনই, একজন সুপ্রিয় দাস আর শিল্পা পুরকাই,
3: তারা চ্যাম্পিয়ন হয়েছে।
4: হ্যাঁ,
3: কোন বয়সে? গ্রুপ ভাগ আছে।
4: হ্যাঁ হ্যাঁ, গ্রুপ ভাগ আছে। ওটা গ বিভাগে ছিলেন দুজনে, বালক বালিকা দুজনেই গ বিভাগে।

0: কমপ্লিট করার পর ওখান থেকেই আমি মাস্টার্সও করেছি, এমএসসি ইন যোগ কমপ্লিট করেছি।
1: তুমি যোগাটা কেন বেছে নিলে?
0: ছোটবেলা থেকেই আমার বাবা মায়ের কাছ থেকে যোগটা পাওয়া আমার, তখন হয়তো আমি এতটাও জানতাম না যে যোগের এত কৃতিত্ব বা এত দূর পর্যন্ত পড়াশোনা করা যায়। যোগটাই নিয়ে যেহেতু ছোটবেলা থেকে এত করেছি, প্র্যাকটিস করেছি, এবং আমি রাজ্য স্তরে অল ইন্ডিয়া যে আমাদের কম্পিটিশন হয় সরকারি ভাবেই, ACFI স্কুল গেমস ফেডারেশন অব ইন্ডিয়া, সেখানে আমি তৃতীয় স্থান অধিকার করেছি ন্যাশনাল লেভেলে 2016 সাল।
1: যোগা এই বিষয়টা নিয়ে যে পড়া যায়, কোথায় কোথায় পড়ানো হয় বিশ্বভারতী ছাড়া? এটা কি সায়েন্সের মধ্যে ধরছে, মানে বিএসসি সায়েন্স, এমএসসি সায়েন্স, তার মধ্যে যোগা?
0: ওয়েস্ট বেঙ্গলে বিশ্বভারতী ইউনিভার্সিটি আর আরেকটা হচ্ছে রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ, ওখানে যোগের দু জায়গাতেই এমএসসিও হয় আবার এমএও হয়। এমএ আমাদের বিশ্বভারতীতে হয় না, কিন্তু আমাদের রামকৃষ্ণ মিশনে হয়। এমএও হয় যোগে।
1: অন্যান্য ডিসিপ্লিন গুলো না নিয়ে তোমার যোগ নিয়ে পড়েছে, তোমার কি নিজেকে কি মনে হয় যে ভুল করেছো না ঠিক করেছো?
0: অবশ্যই ঠিক করেছি। যোগ, যোগের মধ্যে এত কিছু রয়েছে তাহলে জানতে পারতাম না, নয়তো আমরা, আমি প্রথমে ভাবতাম শুধুমাত্র ফিজিক্যাল একটু আসন, একটু প্রাণায়াম, বাস যোগ এর উপকারিতা এই পর্যন্ত সীমিত, কিন্তু ওটা, এটা শুধুমাত্র 1% বলা যেতে পারে যোগের।
1: যোগ কেন পড়বে একটা ছেলে, মানে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং না পড়ে সে যোগ কেন পড়বে?
0: আজকের এই মেটেরিয়ালিস্টিক যে ওয়ার্ল্ড, সেখানে দাঁড়িয়ে আমাদের মূল উদ্দেশ্য কি? যে একটা রোজগার, সুখে থাকা, সেটাই মূল উদ্দেশ্য। সেইখানে দাঁড়িয়ে এটা একটা নতুন সাবজেক্ট এবং এখানে স্কোপ এখন অনেক বেশি, এখনো তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেইভাবে রিক্রুটমেন্ট শুরু হয়নি, তো স্কোপ অনেক হাই। সেই জন্য বলবো যোগটা এখন খুবই ভালো সাবজেক্ট এই মুহূর্তে অ্যাকসেপ্ট করার জন্য অ্যাজ এ হায়ার স্টাডিজ।
1: তোমরা যে বিএসসি অনার্স করেছো, এমএসসি করেছো যোগে, কতজন স্টুডেন্ট মিলে করেছো?
0: আমার ব্যাচে ছিল 40 জন স্টুডেন্ট।
1: 40 জনই পাস করেছে?
0: 40 জনই পাস করে।
1: পাস করার পরে কি করছে
0: এখন? কয়েকজন, কেউ কাতারে রয়েছে, দুবাইয়ের কাতারে, ওখানে যোগা ইনস্ট্রাক্টর হিসেবে জব করছে।
1: কেউ কাতারে যোগ চলে?
0: হ্যাঁ,
1: ভারতের বাইরে মুসলিম রাষ্ট্র,
0: হ্যাঁ যোগ চলে খুব ভালোভাবে। কাতার, ভিয়েতনামে, প্রত্যেকটা বন্ধু আমার ভিয়েতনামে রয়েছে আপাতত, এখন ওরা ওখানে যোগ ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছে। আর আরো কিছু বন্ধু রয়েছে, কেউ আমাদের ওয়েস্ট বেঙ্গলে নিজেদের যোগ সেন্টার করে সেখানে বাচ্চাদের যোগ শেখানো, বড়দের যোগ, যোগ থেরাপিস্ট হিসেবে প্র্যাকটিস করাচ্ছে সবাইকে।
1: তার মানে যোগ শিখে কি কি হচ্ছে, কোন কোন জায়গায় সাফল্য পাচ্ছে, সে নিজে একটা করে সেন্টার করতে পারছে, প্লাস চাকরিও আছে?
0: হ্যাঁ, চাকরি আপাতত ওয়েস্ট বেঙ্গলে আমাদের সেইভাবে শুরু হয়নি, বাইরে কিন্তু হচ্ছে। যেমন আমার কিছু বান্ধবী চণ্ডীগড়ে রয়েছে, ওখানে গ্রামের যে প্রজেক্ট গুলো রয়েছে, সেন্ট্রাল যে প্রজেক্ট, সেই প্রজেক্টের মাধ্যমে গ্রামের সবাইকে প্র্যাকটিস করানোর জন্য বিশেষ একটা জায়গা বা কোনো মন্দিরে, বিভিন্ন জায়গায় ওরা সিলেক্ট করে দিচ্ছে, সেখানে ওরা যোগ প্র্যাকটিসটা করাচ্ছে সাধারণ মানুষকে।
2: শ্রোতা বন্ধুরা, পশ্চিম জটায় আমাদের কাজ শেষ। কচিকাচাদের হইচই আর স্থানীয় মানুষজনের কৌতূহলের ও উদ্দীপনার প্লাটিনাম জয়ন্তী উদযাপন অনুষ্ঠান তখনও চলছে পশ্চিম জটা যোগেন্দ্রপুর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে।

পশ্চিম জটা প্রাথমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, পশ্চিম জটা গ্রাম, ঘর বাড়ি মানুষজন আর জটার দেউলকে পিছনে রেখে মুনি নদীর তট, মুনি নদীর পার ডিঙিয়ে ধান ক্ষেত, শস্য ক্ষেত, সবজি ক্ষেত আর বাদাবনের পাশ কাটিয়ে গাড়ি ছুটছে কলকাতার পথে। ধীরে ধীরে দৃষ্টির আড়ালে হারিয়ে যায় ধূসর অতীতের সেই দশম শতাব্দীর আনুমানিক 975 খ্রিস্টাব্দে রাজা রাজচন্দ্রের আরাধ্য ইষ্ট দেবতা জটাজুটধারী দেবাদিদেব মহাদেবের ইষ্টক নির্মিত টাওয়ার মন্দির বা রেখ মন্দির জটার দেউল।

0: মাঝে মাঝে কেবলই মনে হয় পূর্ণিমার জ্যোৎস্নালোকে ভেসে যেতে যেতে কিংবা ঘোর অন্ধকারে নিঝুম দাঁড়িয়ে বাঙালির সেই ধূসর অতীতের এক সমৃদ্ধ জনপদের বার্তা নিয়ে জটার দেব।
1: আমার বাবা থাকতো পাগলে বেশে, তাই তে এত পাগল আসে। আমার বাবা থাকতো

বাদাবনের সোঁদা গন্ধমাখা নোনা হাওয়ায় ভর করে বাঙালির এক গৌরবোজ্জ্বল লুপ্ত অতীতের বার্তা এসে কড়া নাড়ে সভ্যতার দর্পি ইতিহাস বিস্তৃত বাঙালির সুপ্ত মনের দুয়ারে, চেতনার বদ্ধ অন্ধ কুঠুরিতে বাঙালি শুনতে পাচ্ছে কি।

শ্রোতা বন্ধুরা, এই সঙ্গেই শেষ হল আজকের শিক্ষাঙ্গন থেকে। শিক্ষাঙ্গন থেকে অনুষ্ঠানে আজ আমরা শুনলাম পশ্চিম জটা যোগেন্দ্রপুর থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠানের প্রথম পর্ব। এই প্রথম পর্বে আমরা শুনলাম পশ্চিম জটা যোগেন্দ্রপুর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয় থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। এই সঙ্গেই শেষ হল আজকের শিক্ষাঙ্গন থেকে।

0: আজ সেই বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ব্রিকস বিদেশ মন্ত্রীদের বৈঠকে যোগ দিতে আসা বিভিন্ন দেশের বিদেশ মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ, ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি, দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রী রোনাল্ড রামোলা এবং ব্রাজিলের বিদেশমন্ত্রী মাওরো ভিয়েরার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এদিকে নতুন দিল্লিতে আজ শুরু হয়েছে ব্রিকস বিদেশমন্ত্রীদের দুদিনের সম্মেলন। এর আগে উদ্বোধনী ভাষণে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, আন্তর্জাতিক ব্যবস্থার ভর কেন্দ্রে রয়েছে শান্তি ও নিরাপত্তা। সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষিতে আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমাধান মিলতে পারে। বর্তমান জটিল ও অনিশ্চিত বিশ্বে ভিন্ন নীতিগুলিকে সমন্বিত রেখে দীর্ঘস্থায়ী উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে হবে।
1: Our discussions must advance sustainable development while upholding principles of equity and common but differentiated responsibilities. Technological advancements are reshaping the global landscape. It can be leveraged for good governance and inclusive growth. Peace and security remain central to the global order. Recent conflicts only underline the importance of dialogue and diplomacy. There is also a deeply shared interest in strengthening cooperation against terrorism.
0: সরকার জানিয়েছে যে দেশজুড়ে অপরিশোধিত তেল, এলপিজি এবং প্রাকৃতিক গ্যাসের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি বিষয়ক আন্তঃমন্ত্রক সাংবাদিক সম্মেলনে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাত গ্যাসের মজুদ ফুরিয়ে যাওয়ার খবর মেলেনি।
2: भारत सरकार ने कई इफेक्टिव स्टेप्स लिए हैं जिसके चलते हमारे पास पेट्रोल, डीजल, एलपीजी और नेचुरल गैस के पर्याप्त स्टॉक्स अवेलेबल।
0: পথ মন্ত্রকের সচিব মুকেশ মঙ্গল জানিয়েছেন যে 90,000 মেট্রিক টনেরও বেশি এলপিজি বহনকারী দুটি জাহাজ 20 জনেরও বেশি কর্মী সহ গত রাতে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এ মাসের 16 তারিখে সেগুলি পৌঁছবে বলে আশা করা হচ্ছে। শ্রী মঙ্গল জানান, ভারতীয় বাণিজ্যিক জাহাজ এমএসভি হাজি আলী গতকাল ভোরে ওমান উপকূলে দুর্ঘটনার কবলে পড়ে। জাহাজটিতে আগুন লেগে যাওয়ার পর সেটি ডুবে গেছে। তবে জাহাজে থাকা 14 জন ভারতীয় কর্মীকেই উদ্ধার করা হয়েছে।
3: An Indian dhow, a mechanized sailing vessel that is actually made of wood and named Haji Ali, during its voyage from Somalia to Sharjah, UAE, reportedly encountered an attack incident in Omani waters in early hours of 13th May 2026, which led to fire on board and subsequent sinking of the vessel. All 14 crew members on board were safely rescued by the Omani Coast Guard and have reached Diba Port, that is Oman. The crew is reported to be safe and necessary formalities with the local authorities have been completed. Government of India remains in close coordination with the authorities in the Sultanate of Oman, Indian mission officials and relevant maritime agencies.
0: ওমানের উপকূলে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলার ঘটনা তীব্র নিন্দা করেছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, বাণিজ্যিক জাহাজ চলাচল এবং নাবিকদের বারবার লক্ষ্যবস্তু করা হচ্ছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ তাঁর মন্ত্রক এবং কৃষি ও গ্রাম উন্নয়ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর প্রতি করা 7টি আহ্বানের বিষয়ে সেখানে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে শ্রী চৌহান জানান, প্রধানমন্ত্রী আহ্বানের সঙ্গে সামঞ্জস্য রেখে মন্ত্রক পর্যায়ে আগামী 1 বছর কোনো সোনা ক্রয় করার হবে না বলে সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি জনস্বার্থ এবং জাতীয় স্বার্থের প্রয়োজন ছাড়া বিদেশ সফরও করা হবে না। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব শেষ হয়েছে। দুদিন মিলিয়ে 290 জন বিধায়ক শপথ নিলেন। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ 144 জন বিধায়ক শপথ বাক্য পাঠ করেন। আজ প্রথমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের নির্বাচিত বিধায়করা শপথ নেন। দ্বিতীয়ার্ধে শপথ গ্রহণ করেন পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান এবং বীরভূমের জয়ী বিধায়করা। এদিকে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ পদে শাসক দলের প্রার্থী হচ্ছেন। অসমে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যদের আজ দপ্তর বন্টন করা হয়েছে। রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য মুখ্যমন্ত্রী দেওয়া প্রস্তাব অনুযায়ী দপ্তর বন্টনে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন। রামেশ্বর তেলিকে রূপান্তর ও উন্নয়ন, শ্রম কল্যাণ এবং আদিবাসী কল্যাণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। অতুল বোরা সামলাবেন পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন, আসাম চুক্তি বাস্তবায়ন, সীমান্ত সুরক্ষা এবং আবগারি দপ্তর। অন্যদিকে চরণ বড়ুকে পরিবহন ও বোরোল্যান্ড জনকল্যাণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। অজন্তা নিয়োগ, দেখাশুনো করবেন মহিলা ও শিশু উন্নয়ন এবং পর্যটন দপ্তরের। উল্লেখ্য, গত 12 মে মুখ্যমন্ত্রী এই 4 জন ক্যাবিনেট মন্ত্রীর সঙ্গে শপথ গ্রহণ করেন।

0: কেরলে 10 দিন ধরে চলা জল্পনা শেষে কংগ্রেসের তরফে আজ ভিডি সতীশকে সে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে। নতুন দিল্লিতে আয়োজিত এক বৈঠকে কংগ্রেস নেতা অজয় মাকেন, মুকুল ওয়াসনিং এবং দীপা দাশমুন্সী এই ঘোষণা করেছেন। তামিলনাড়ুতে আজ এআইএডিএমকে সাধারণ সম্পাদক ইডাপ্পাড়ি পালানিস্বামী রাজ্যপাল বিশ্বনাথ আরলিকারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি এসপি ভেলুমানির নেতৃত্বাধীন বিক্ষুব্ধ বিধায়কদের বিরুদ্ধে একটি আবেদনপত্র রাজ্যপালের কাছে জমা দিয়েছেন। উল্লেখ্য, এসপি ভেলুমানির নেতৃত্বাধীন এআইএডিএমকে 25 জন বিধায়ক ওএস মানিয়ানের জারি করা হুইপ অমান্য করে টিভিকে সরকারের পক্ষে ভোট দেন। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েস। দেশে খেলনা শিল্পের প্রসার নিয়ে ভারত টয়েস অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রিজেশ রানিলাওয়ালের সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটেইলস বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নির্বাচন কমিশন আজ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর তৃতীয় পর্যায়ের ঘোষণা করেছে। এবার 16টি রাজ্য ও 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে ধাপে ধাপে এই প্রক্রিয়া শুরু হবে। এই পর্যায়ে যে রাজ্যগুলি অন্তর্ভুক্ত রয়েছে সেগুলি হল অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ওড়িশা, পাঞ্জাব, সিকিম, ত্রিপুরা, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ড। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে রয়েছে জাতীয় রাজধানী দিল্লি, চণ্ডীগড়, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ। পশ্চিমবঙ্গে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আজ প্রকাশিত হয়েছে। পাশের হার 91.23%, পূর্ব মেদিনীপুর জেলায় 94.19% পাশের হার সহ প্রথম স্থানে রয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং আজ বেইজিংয়ে এক বৈঠকে মিলিত হন। বাণিজ্য, প্রযুক্তি এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উত্তেজনার আবহে উভয় নেতা সহযোগিতার উপর জোর দিয়েছেন। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এটি প্রথম চীন সফর। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী জ্বালানির অবাধ সরবরাহ নিশ্চিত করতে হরমুজ প্রণালী খোলার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। বৈঠক শেষে এক সমাবেশে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং বলেন,
1: The American and Chinese people share much in common. We value.
2: Today, President Trump and I had in-depth exchanges on China-US relations and international and regional dynamics. We both believe that the China-US relationship is the most important bilateral relationship in the world. We must make it work and never mess it up. Both China and the United States stand to gain from cooperation and lose from confrontation.
0: আঞ্চলিক শান্তি ও সুস্থিতি রক্ষায় দুই দেশের মধ্যে সম্পর্ককে জোরদার করার উপর জোর দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
1: The American and Chinese people share much in common. We value hard work, we value courage and achievement, we love our families and we love our countries. Together we have the chance to draw on these values to create a future of greater prosperity, cooperation.
0: IPL ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে। হিমাচল প্রদেশের চেলিয়ানে HPCL স্টেডিয়ামে টসে জিতে মুম্বাই পাঞ্জাবকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে বিভিন্ন ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশের বিদেশ মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজও নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব শেষ হয়েছে। নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের তৃতীয় পর্যায়ের ঘোষণা করেছে। খবর এখনকার মতো শেষ হলো।
3: समाचार पछि अब प्रस्तुत छ भुटानी कार्यक्रम अन्तर्गत भुटानी गीत।